0: চৌবাচার হলে টেঙ্গা ফিউত বেশি, ফিউত বেশি না আমি পার্সি পারলে মাই পার্সি পানে বাবে মালু তে মালু ইহাবে বেশি নে আমি বা পার্সি পাই হবে বে মা তানসিরা নে বানে ওই সাবে হালো রেলা সাউন্ড দিয়া খুশিরা তা হই জানে ওই লোর মাই প্রাতু হরি সাসা রুমা তবে প্রা মালু সিরা বেলে চিন্তি তো কাতা আমি তা হাবুরাস মুসিয়া মালু খেয়ে আমার বেশি লাউ সিয়া দিলি দে তা হই জানে আমি এমন মেদে কিপা হাবুরাস নিয়ে আগে রেসে বা মালুক সিরা নেবে মা কহিম বেলে মাই হেনে তো সিরা সাসা নেবে মা কিতা বছির হারে কারিক সানা তাসু মিনা ও অমুসের হ ফসের বিতি ও বছের বেলে হরিবা
1: Ihe bibang irenemo sefi ale hatululi Antonio Xavier Durego nia parte enomi comunidadi hato agradece ba apoio hira que nebe ofrece husi organizasaun haburas tamba maske hasuru hela situasaun nebe rigiroju hanesan dalantaka la iha movimenta saun maibe ho esforsu apoio hira que nee bele todu ni mai comunidadi sira horitulu neti comunidadi sira ihe situasaun actual cerca sanitaria confinamento obrigatório ligamos o desastre naturais nebe afeita direita ba comunidade sira.
2: How lori comunidade ne fatin agradece wain baita bot sira ni ne apoio no tulun nebe maka mai to ami comunidade aldeia hat in liman tamba itabot sira ihe esforço duni maski dalan taka cerca sanitário mai be ano intebes ba comunidade tamba de desastres naturais no afeita cerca ida ne comunidade balu kbit la to atubele subsenta sida ninia moris lorloron liliu ba sexta basic ansaihan ne be oportunidade ida ne haulori comunidade ne fatin hato agradece obrigado barak maski buat ne kik mai be miami comunidade buat ne buat tebes atubela tenda minine moris ba semana ida kau ou lorong baluk ni lara
1: ba jornalista radio comunidade mobisi moloko coordenador organização não governamental haburas pedrito veira relata haburas halau ação humanitária ba comunidade kibitla xira iha mobisi tamduruante ne comunidade sira enfrenta pandemia covid chanu resensia no desastre naturais sus artebes atohetan aihan ruma tamba ho confinamento obrigatório no cerca sanitária incluímos desastre naturais comunidade sira labele acesso ba mercado hodi hetan aihan ruma hodi sustenta moreis
0: oin loron poscoaboras focus fali ba halo ajuda humanitária ba fali maluk sira comunidade sira ya mobisi tamba ya mobisi mos kita tene kata ya quase tina ainda ni alara no mos ameta tan desastres naturais então comunidade sira tan impacto ne bemak be moris susah ituan tamba sira la dunia akses ba mercadoria tamba cerca sanitaria no mos ani bot udan bot então halo sirnia moris toran ituan Hoidane posko solidar haburas kar hak besikan mai hene atu fo azudus ruma anesan aihan ruma fos mina masmidar biti sana tasu sabang buat sirne pratu sirbele aguante tuan ni tempo barak ni lara molok karik estado governo tu continua azudatan sira target husi posko haburas atau mai fotulur mak ami fo target ba 150 kaka 150 kaka iha nam kari ha aldea hat dari kusir itu bocir bel hat ini na tilituku seda with the basic reiliku likitehi buat ini dan ini mak be azudus haburas posko haburas hatu tandit azudus ni memak be posko hetan ta azudus sirem heta mais ni be azudus sirne hetan husi kolega sira mati moruan sirne memak siri sunam kari ya dilara balu siri su governo balu siri su NGO o balu siri su swasta balu loza nine então sira kodi sasan mai sa nebe mabbe